শেষ হলা কার্যক্রম গীতাঞ্জলি আকাশবাণী কেন্দুঝর সময় দিন 10:30 শুণন্তু প্রায়োজিত কার্যক্রম এনসিইআরটির 1316 অধ্যায়।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোক সংগীতরে আজ অসন্তু শুনিবা জোড়ি নগরা বাদ্য পরিবেশন করিছন্তি নরেন্দ্র মল্লিক এবং সাথী।

নমস্কার ভৌণী, আপনমানকু শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির বসুন্ধরা কার্যক্রম। আজির উপস্থাপনায় মু প্রণতি মহান্তি।

শ্রোতা বন্ধু, সুরর সতরঙ্গী ছটার সাজিথ আজ বিবিধ গীতর আসর ইন্দ্রধনু এত আশা করুছু আজর গীতগুড়ি আপনার মানুষ স্পর্শ করে এবং দৈনন্দিন জীবনরে খুশির নূয় রঙ ভরি দিয়ে পুঁ নূয় সুর নূয় ভাবনা ও নূয় রঙর সমাহার নিয়ে আসবু আপনার নিকটক সে পর্যন্ত বিদায় নেছি মু গোপীনাথ।

0: শ্রোতা বন্ধু, ভারত সরকার অনেক যুবকেন্দ্রিক যোজনা কার্যকরী করেছেন। যুবক যুবতী মানে কিপরি উদ্যোগী হয়ে পারিবে, নিজে রোজগারক্ষম হয়ে অন্যমানকু রোজগারর পন্থা দেখাই পারিবে, বিশেষ করে নিযুক্তিদাতা হবার মানসিকতা রখিবে, এ দিগরে কার্য করছেন সরকার। এমিতি অনেক যোজনা মধ্যরু স্টার্টআপ ইন্ডিয়া যোজনা অন্যতম। এক অভিনব চিন্তাধারা কিংবা বজার সুবিধাকু দেখি নূয়া ব্যবসায়িক প্রকল্প আরম্ভ করিবাকু এই যোজনা প্রোৎসাহিত করে। ভারত বর্তমান বিশ্বর তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টম ভাবে খ্যাতি অর্জন করেছি। এই যোজনা মাধ্যমে ট্যাক্স রিহাতি এবং আর্থিক সহায়তা যোগাই দিয়ন্তি সরকার, যাহাদ্বারা যুববর্গঙ্ক পাইঁ আত্মনিযুক্তির বাট খুলি যায়। এই অবসরে আজ রয়েছে আলোচনা, স্টার্টআপ মাধ্যমে যুববর্গঙ্ক পাইঁ আত্মনিযুক্তির সুযোগ। এ সম্পর্কে আলোচনা করছেন ডক্টর লক্ষ্মণ সাহু।
1: আজির সমাজে অনেক সর্বনিম্ন শিক্ষা বা উচ্চতম শিক্ষা পাইবা পরে চাকরি নপাই বেকার হয়ে মানসিক স্থিতিকে হরাই বসুছেন। তেণু বেকার যুবক ও যুবতীঙ্কু কেবল চাকরি উপরে নির্ভর নরহি নিজস্ব ব্যবসায় উদ্যোগ কৃষি পশুপালন ও সেবা ক্ষেত্রে স্বাবলম্বী করিবা পাই কেন্দ্র সরকার ও রাজ্য সরকার বিভিন্ন যোজনা ও ঋণ সুবিধা আরম্ভ করছন্তি। এই যোজনাগুলিক মূল উদ্দেশ্য হচ্ছে রোজগার সৃষ্টি, উদ্যোগী সৃষ্টি ও গ্রাম ও সহর উভয় অঞ্চলের আর্থিক সশক্তিকরণ করিবার লক্ষ্য রাখিছি। স্টার্টআপ মাধ্যমে যুববর্গঙ্ক পাই আত্মনিযুক্তির সুযোগ রয়েছে। স্টার্টআপ হচ্ছে এপরি এক নূতন ব্যবসায় যাহা অভিনব চিন্তাধারা প্রযুক্তি কিংবা নূয়া সেবা মাধ্যমে বজারের সমস্যার সমাধান করে। ভারতের স্টার্টআপ ইন্ডিয়া পরি পদক্ষেপ যুবক ও যুবতী মানুষ চাকরি খোঁজুথিবা ব্যক্তির চাকরি সৃষ্টিকারী উদ্যোগে পরিণত হবার সুযোগ দিয়ে আসিছি। আজির যুবপিঢ়ি কেবল সরকারি কিংবা বেসরকারি চাকরি উপরে নির্ভর নরহি নিজের দক্ষতা, শিক্ষা ও সৃজনশীলতা ব্যবহার করে নিজস্ব ব্যবসায় গড়ি পড়ছেন। স্টার্টআপ মাধ্যমে যুববর্গঙ্ক পাই আত্মনিযুক্তির সুযোগ ও সরকারের ঋণর মধ্যে সুবিধা রয়েছে। স্টার্টআপ কেবল এক ব্যবসায়ী নুহে, বরং নূতন চিন্তাধারা উদ্ভাবন ও সমস্যার ব্যবহারিক সমাধানকে ব্যবসায়ে পরিণত করিবার এক প্রয়াস মাত্র। ভারতের সরকার স্টার্টআপ ইন্ডিয়া মাধ্যমে যুববর্গঙ্কু উদ্যোগী হওয়া পাই প্রোৎসাহিত করে আসুছেন। এর লক্ষ্য হচ্ছে যুবক মানুষ জব সিকর নুহে, জব ক্রিয়েটর ভাবে গড়ি তোলা। স্টার্টআপ কণ এ বিষয়ে সমস্ত যুবক ও যুবতী মানে জাঁড়ি রাখা আবশ্যক যথেষ্ট রয়েছে। স্টার্টআপ হচ্ছে এপরি এক নূতন ব্যবসায় যাহা কেবল সমস্যা নূতন সমাধান প্রদান করে কিংবা এক নূতন উৎপাদ অথবা সেবা বজারকু আনে। এহা প্রযুক্তি ভিত্তিক হয়ে পড়ে পুঁ কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, খাদ্য, প্রক্রিয়াকরণ, হস্তশিল্প কিংবা সেবা ক্ষেত্রে মধ্যে হয়ে পড়ে। যুববর্গঙ্ক পাই স্টার্টআপ অতি গুরুত্বপূর্ণ কহিলে অত্যুক্তি হব না। নিজে রোজগার পাইবার সুযোগ অন্যমানক পাই চাকরি সৃষ্টি এহা করি থাকে, যেউঁথিরে নিজ দক্ষতা ও জ্ঞানর সঠিক ব্যবহার করা যায়। সাধারণত গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ় করিবা, স্থানীয় সম্পদর সদ্ব্যবহার করিবা ব্যক্তিগত লাভ নুহে, এহা সার্বজনীন লাভরে পরিণত হইথায়। আত্মনির্ভর ভারত গঠনরে অবদান পালটি যায়। যুবগোষ্ঠী লাগি কেউ ক্ষেত্রে স্টার্টআপ কণ করা যাইপারিব তাহাই আজির বিচার্য। বিশেষ করে জৈবিক চাষ ও কৃষি প্রযুক্তি, দুগ্ধ, মাছ ও কঙ্কড়া পালন, কুকুড়া পালন, খাদ্য প্রক্রিয়াকরণ আদিরে যুবগোষ্ঠী মনোনিবেশ করিবার আবশ্যকতা রয়েছে। বর্তমানের ডিজিটাল ইন্ডিয়া করিবা দিগরে প্রধানমন্ত্রী অধিক গুরুত্ব দিয়েছেন। সেই দৃষ্টি ই কমার্স, ডিজিটাল মার্কেটিং, মোবাইল আপ ଓ ସଫ୍ଟୱେୟାର, ଅନ୍ଲାଇନ୍ ଶିକ୍ଷା, ହସ୍ତତନ୍ତ ଓ ହସ୍ତଶିଳ୍ପ, ପର୍ଯ୍ୟଟନ ଓ ହୋମ୍ ଷ୍ଟେ, ବର୍ଜ୍ୟବସ୍ତୁ ପରିଚାଳନା, ସୌରଶକ୍ତି, ସବୁଜ ପ୍ରଯୁକ୍ତି ଉପରେ ଅଧିକ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଇଛି। ଏଥିପାଇଁ ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ଋଣର ମଧ୍ୟ ସୁବିଧା ରହିଛି। ଏକ ନୂତନ ବ୍ୟବସାୟ ଆରମ୍ଭ କରିବାରେ ପୁଞ୍ଜିର ଆବଶ୍ୟକତା ଅପରିହାର୍ଯ୍ୟ। ଏହି ସମସ୍ୟା ଦୂରେଇ ଦେବା ପାଇଁ ଉଭୟ କେନ୍ଦ୍ର ସରକାର ଓ ରାଜ୍ୟ ସରକାର ଆଗେଇ ଆସିଛନ୍ତି। କାରଣ ଏହାକୁ ଦୂର କରିବା ପାଇଁ କେନ୍ଦ୍ର ଓ ରାଜ୍ୟ ସରକାର ବିଭିନ୍ନ ଯୋଜନା ମଧ୍ୟ ରଖିଛନ୍ତି। ଛାତ୍ରଛାତ୍ରୀମାନଙ୍କୁ ସଚେତନ କରାଇବା ନିମନ୍ତେ ବିଦ୍ୟାଳୟରୁ ମହାବିଦ୍ୟାଳୟ ଏପରିକି ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଇଣ୍ଟର୍ଣ୍ଣସିପ୍ କୋର୍ସ ପ୍ରଚଳନ କରିଛନ୍ତି। ଏତଦ୍ ବ୍ୟତୀତ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ମୁଦ୍ରା ଯୋଜନା, ଏହା କ୍ଷୁଦ୍ର ବ୍ୟବସାୟ ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ଲୋକପ୍ରିୟ ଯୋଜନା ରଖିଛନ୍ତି। ଋଣ କିଶୋରମାନେ 50,000 5,00,000, ତରୁଣମାନେ ବା ଯୁବଗୋଷ୍ଠୀ 5,00,000 10,00,000, ଏପରିକି ଏହି ଋଣ ଅଧିକ ହୋଇପାରେ ବା ନିଆଯାଇପାରେ। ଏହି ଅର୍ଥରେ ଉପଯୋଗ ଯୁବକ ଯୁବତୀମାନେ ନିଜେ ନିଜେ କ୍ଷୁଦ୍ର ଦୋକାନ, ରେଷ୍ଟୁରାଣ୍ଟ, ବିୟୁଟି ପାର୍ଲର, ମରାମତି କେନ୍ଦ୍ର, ଛୋଟ ଉତ୍ପାଦ ୟୁନିଟ, ଅନଲାଇନ୍ ବ୍ୟବସାୟ ମଧ୍ୟ କରିପାରିବେ। ଏତଦ୍ ବ୍ୟତୀତ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ରୋଜଗାର ସୃଷ୍ଟି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯୋଜନାରେ ବ୍ୟାଙ୍କ ଋଣ ସହ ସରକାରଙ୍କ ପକ୍ଷରୁ ସବସିଡି ମଧ୍ୟ ମିଳିଥାଏ। ଲାଭ ଉଭୟ କ୍ଷେତ୍ରରେ ହୋଇଥାଏ, ଉତ୍ପାଦକ ଓ ସେବା କ୍ଷେତ୍ର ପାଇଁ ଉପଯୁକ୍ତ, ଗ୍ରାମ ଓ ସହର ଉଭୟ ପାଇଁ ଏହା ଅପରିହାର୍ଯ୍ୟ। ବ୍ୟବସାୟ ପ୍ରକଳ୍ପ ଅନୁଯାୟୀ ଋଣ ଓ ଅନୁଦାନ ମଧ୍ୟ ରହିଛି। ଏସ୍ସି, ଏସ୍ଟି ଓ ମହିଳା ଉଦ୍ୟୋଗୀଙ୍କ ପାଇଁ ବିଶେଷ ଯୋଜନା ମଧ୍ୟ ରହିଛି। ଏଥିପାଇଁ ଅନେକ ସୁବିଧା, ଯାହା ନୂତନ ବ୍ୟବସାୟ, ବ୍ୟାଙ୍କ ଋଣ, ବ୍ୟବସାୟ ସ୍ଥାପନରେ ସହଯୋଗ, ପ୍ରକଳ୍ପ ପ୍ରସ୍ତୁତିରେ ପରାମର୍ଶ ଦେବା ପାଇଁ ମଧ୍ୟ ବ୍ୟବସ୍ଥା ରହିଛି। ଷ୍ଟାର୍ଟଅପ୍ ଇଣ୍ଡିଆ ପଞ୍ଜୀକରଣ, ମେଣ୍ଟରସିପ୍, ନିବେଶକଙ୍କ ସହ ସଂଯୋଗ ଓ କେତେକ କ୍ଷେତ୍ରରେ କର ପ୍ରୋତ୍ସାହନ ଭଳି ସହାୟତା ଦେଇଥାଏ। ସେହିଭଳି କ୍ରେଡିଟ୍ ଗ୍ୟାରେଣ୍ଟି ଫଣ୍ଡ ଟ୍ରଷ୍ଟ ଫର୍ ମାଇକ୍ରୋ ଆଣ୍ଡ ସ୍ମଲ୍ ଏଣ୍ଟରପ୍ରାଇଜେସ୍, ଏହି ବ୍ୟବସ୍ଥା ସେବା ଉଦ୍ୟୋଗୀମାନଙ୍କ ପାଇଁ ଅନେକ କ୍ଷେତ୍ରରେ ବିନା ଅତିରିକ୍ତ ବନ୍ଧକରେ ବ୍ୟାଙ୍କ ଋଣ ପାଇବାର ସୁବିଧା ମଧ୍ୟ ରହିଛି। କାରଣ ସରକାର ଋଣର ଏକ ଅଂଶ ପାଇଁ ଗ୍ୟାରେଣ୍ଟି ସହଯୋଗ ପ୍ରଦାନ କରିଥାନ୍ତି। ତେଣୁ ଏହି ଋଣ ପାଇଁ ଯିବା ସମୟରେ ସାଧାରଣ ବ୍ୟାଙ୍କ ସେମାନଙ୍କୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ସହଯୋଗ କରିଥାଏ। ଷ୍ଟାର୍ଟଅପ୍ ଆଜିର ଯୁବବର୍ଗଙ୍କ ପାଇଁ କେବଳ ଏକ ବ୍ୟବସାୟିକ ବିକଳ୍ପ ନୁହେଁ, ବରଂ ଆତ୍ମନିର୍ଭରଶୀଳତା, ଆର୍ଥିକ ସ୍ୱାଧୀନତା ଓ ସାମାଜିକ ପରିବର୍ତ୍ତନର ଏକ ଶକ୍ତିଶାଳୀ ମାଧ୍ୟମ। ସରକାରଙ୍କ ବିଭିନ୍ନ ଋଣ ଓ ସହାୟତା ଯୋଜନାର ସଠିକ୍ ବ୍ୟବହାର କଲେ ଜଣେ ବେକାର ଯୁବକ କିମ୍ବା ଯୁବତୀ ନିଜର ସ୍ୱପ୍ନକୁ ସଫଳ ବ୍ୟବସାୟରେ ପରିଣତ କରିପାରିବେ। ଏହାଦ୍ୱାରା ସେମାନେ କେବଳ ନିଜେ ସ୍ୱାବଲମ୍ବୀ ହେବେ ନାହିଁ, ବରଂ ଅନ୍ୟମାନଙ୍କ ପାଇଁ ଏକ ରୋଜଗାର ସୁଯୋଗ ସୃଷ୍ଟି କରି ରାଜ୍ୟ ଓ ଦେଶର ଆର୍ଥିକ ବିକାଶରେ ମୂଲ୍ୟବାନ ଅବଦାନ ଦେଇପାରିବେ। ଷ୍ଟାର୍ଟଅପ୍ ସଂସ୍କୃତି ଯୁବବର୍ଗଙ୍କ ପାଇଁ ଆତ୍ମନିଯୁକ୍ତିର ଏକ ଶକ୍ତିଶାଳୀ ମାଧ୍ୟମ। ସଠିକ୍ ଯୋଜନା, ବଜାର ବିଶ୍ଳେଷଣ, ଦକ୍ଷତା ଓ ଅଧିବେଶନ ସହିତ ଆରମ୍ଭ କରାଯାଉଥିବା ଏକ ଛୋଟ ଷ୍ଟାର୍ଟଅପ୍ ଭବିଷ୍ୟତରେ ଏକ ବଡ଼ ଉଦ୍ୟୋଗରେ ପରିଣତ ହୋଇପାରେ, ଏହା ନିଃସନ୍ଦେହ। ଏହା କେବଳ ବ୍ୟକ୍ତିଗତ ଆୟ ବୃଦ୍ଧି କରେ ନାହିଁ, ବରଂ ଦେଶର ଆର୍ଥିକ ବିକାଶ ଓ ରୋଜଗାର ସୃଷ୍ଟିରେ ମଧ୍ୟ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଅବଦାନ ରଖିଥାଏ।
0: ଶୁଣୁଥିଲେ ଆଲୋଚନା, ଷ୍ଟାର୍ଟଅପ୍ ମାଧ୍ୟମରେ ଯୁବବର୍ଗଙ୍କ ପାଇଁ ଆତ୍ମନିଯୁକ୍ତିର ସୁଯୋଗ। ଏ ସମ୍ପର୍କରେ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଡକ୍ଟର ଲକ୍ଷ୍ମଣ ସାହୁ। ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଏଇଠି ରଖୁଛୁ, ନମସ୍କାର।
2: ଶୁଣିଲେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯୁବଶକ୍ତି, ପ୍ରଯୋଜନା ବିନୟ କୁମାର ସାମନ୍ତରାୟ, ଉପସ୍ଥାପନା ବାଉରି ବନ୍ଧୁ ସ୍ୱାଇଁ, ଆକାଶବାଣୀ କଟକ। ଆପଣମାନେ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ଶୁଣିପାରିବେ ବିଜ୍ଞାପନ ପରେ।
3: ବନ୍ୟା ହେଉ ବା ମହାବାତ୍ୟା, ସବୁ ପରିସ୍ଥିତିରେ
4: ଗାଁରୁ ସହର ଯାଏ ସବୁ ସ୍ଥାନରେ
3: ଆବାଳ ବୃଦ୍ଧ ବନିତା ସମସ୍ତଙ୍କ ପାଇଁ।
4: ଜୁଆଙ୍ଗ ଓ ସାନ୍ତାଳଙ୍କ ଠାରୁ ବଣ୍ଡା ଏବଂ କୋୟାଙ୍କ ଯାଏଁ ସବୁରି ଭାଷାରେ
3: କେବଳ ଆକାଶବାଣୀ।

0: শ্রোতা বন্ধু নমস্কার। আকাশবাণী কেন্দ্রীয় শ্রোতা মাস কার্যক্রমকে আপনার স্বাগত। শ্রোতা বন্ধু আপনার পরিচয় আপনার মুখর আমার শ্রোতা মানুষ।
1: আজ্ঞা নমস্কার, কালেপুর কৌশল নিরুপমা সাহু।
0: আপনার আকাশবাণী কেন্দ্রীয় কার্যক্রম শুনতে?
1: হ্যাঁ বেড়ে বেড়ে শুনে, সময় টিকি হয়ে সব ইয়ে কে তথাপি বেড়ে বেড়ে শুনে।
0: আপনার কেউ কার্যক্রম ভালো লাগে আকাশবাণী কেন্দ্রীয়?
1: ম্যাডাম আকাশবাণী কেন্দ্রীয় যে গীত যে দিয়ে হ্যালো আকাশবাণী, সেইটা যে অনুরোধের গীত দিয়ে মতো সেই কার্যক্রমটা বেশি ভাল লাগে। তারপরে যে শিশু রাইজ যে কার্যক্রম সে পিলামানে সে তো ভবিষ্যৎ না, সেই বি ভাল লাগে।
0: আপনার সঙ্গীত শুনবা ভালো লাগে?
1: আজ্ঞা শুণবা ভালো লাগে, আউ গাইবা ভালো লাগে।
0: আপনার গীত গাছি
1: মানে এমতি আউ টিকে।
0: আচ্ছা তাহলে ঠিক আছে, আপন আপনার পছন্দর গোটে গীত কহিলে দ্বিপদ গাইবে, তারপর গীত আমি আপনাকে শুনেবো।

শ্রোত বন্ধু, রাজা কো রানী সে প্যার হো গয়া চলচ্চিত্রর মধুর গীতকু নেই আসিথিবা আজির সিনে তরঙ্গ এই গীত সহিত শেষ হচ্ছি। আশা করুছি সুর শব্দ ও ভাবনার এই সুন্দর সমন্বয় আপনার মনরে এক মধুর অনুরণন সৃষ্টি করিথিব। পুনি আউ এক নূয়া চলচ্চিত্রর চির সবুজ গীত সহ ভেটিবা আগকু। সে পর্যন্ত মু গোপীনাথ সাহু নেউছি বিদায়।